0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: ট্রেন্সজেনিক পশু পদ্ধতিয়ে পশুপালন, পশু চিকিৎসা, দুগ্ধ উৎপাদন আদির ক্ষেত্রত গুরুত্বপূর্ণ পরিবর্তন আনিছে। উল্লেখযোগ্য যে উদ্ভিদের ক্ষেত্রত কলাকর্ষণের জড়িয়ে কোনো অঙ্গর সামান্য অংশ আনি অজস্র পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি করার দরে উন্নত জন্তুর ক্ষেত্রত সেয়া প্রযোজ্য নহয়। উল্লেখযোগ্য যে 1997 চনত স্কটল্যান্ডের বিজ্ঞানী ইয়ান উলমাতে ক্লোনিংর জড়িয়ে সর্বপ্রথম ডলি নামের ভেড়া পয়ালি সৃষ্টি করাটো আর তার পাছর এনে পরিঘটনা সমূহ উদ্ভিদের কলাকর্ষণের সঙ্গে একে নহয়, দুয়োবিধ সম্পূর্ণ বেলেগ। ট্রেন্সজেনিক জন্তু সৃষ্টি করার প্রধান পদ্ধতি হল মাইক্রো ইঞ্জেকশন পদ্ধতি। এই পদ্ধতিত কোনো জন্তুর নিষিক্ত ডিম্বকোষ যান্ত্রিক পদ্ধতিরে স্থবির করে লওয়া হয়। পাছত চিকিৎসকে রোগীর দেহত বেজিরে দরব ভরাই দিয়ার দরেই অতি ক্ষুদ্রাকার বেজির সহায়ত বহিরাগত জিনবাহী প্লাজমিডর মিশ্রণ উক্ত ডিম্বকোষত ভরাই দিয়া হয়। পাছত এই বহিরাগত

0: প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়িছো আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলর নির্ভরযোগ্য বাতরির সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in। নতুন ভারত, ন রূপত আকাশবাণী। আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: Our voice gets you heard everywhere.
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ করিবলৈ আর সরকারি আসনির বিষয়ে অবগত করাবলৈ আমার ফোন নম্বরটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ হৈতে।

0: অঞ্চলা পৃথিবী গাবর সুবাসেরে মতলিয়া হই উর্বরতার প্রামাণিক তথ্য বিচারি বিয়াকুল হল মেঘ বীর্যস্নাত বজ্রকঠোর ধরিত্রীর উষ্ণ কোমল দেহত সৃষ্টির বীজ প্রবাহিত হল।
1: দ্বার মারি ভাগরি পড়া প্রবহুয়া প্রাণে প্রিয়ার কোমল হাতর পরশ বিচারি বাউল হয়ে পড়ে। সপনের ছয়াময়া খেল খেলি চিলমিল স্বপ্ননীল ঢল হয়ে প্রিয়া আহি।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর আজই ফোন করক 9957568450-ত।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: গীতিমালিকা অনুষ্ঠানের শেষত শুনক প্রসন্নলালের কণ্ঠৰীতি গীত। গীতর কথা গীতা হাতীকাকতির, প্রযোজনা প্রসেনজিৎ ফাংচুৰ।

প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটি পলর নির্ভরযোগ্য বাতর সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী ডট জিওভি ডট ইনত। নতুন ভারত ন রূপত আকাশবাণী।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: এপোলো এক্সেল কেয়াৰ হস্পিটেল, পশ্চিম বৰাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীৱনৰ বিশ্বস্ত লগৰী।

0: সম্পর্কীয় সজাগতা আর সকল বয়সের লোকের বিশেষ স্বাস্থ্য সেবা উপলব্ধ।
1: সচাকই বড় ভাল কথা,
0: কারণ সকলের সুস্থ স্বাস্থ্যবান ভবিষ্যৎ অতি প্রয়োজন।
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
3: হ্যালো, এতিয়া দেখুন তো নিজের স্বাস্থ্যক লৈ একেবারে চিন্তামুক্ত।
4: চিন্তা কিয় করি, মই একেবারে সঠিক ঠাই বিচাৰি পাইছো।
3: কোন ঠাই?
4: গুৱাহাটীৰ ভেটাপাড়ার হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
3: তাত হেৰো কি কি সুবিধা পোৱা যায়?
4: বিশেষজ্ঞ ক্লিনিক, সরকারি সাহায্যত সুলভ চিকিৎসা, যোগ্য রোগীর বাবে বিনামূলীয় ঔষধ আর উৎকৃষ্ট স্বাস্থ্য সেবা।
5: তেন্তে মই এবাৰ যাব লাগিব।
4: নিশ্চয় নিশ্চয়, তোর বাবেও স্বাস্থ্য সর্বাধিক গুরুত্বপূর্ণ।
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
6: চিত্রগীত অনুষ্ঠানত এবাৰ শুনক রাহত ফতেহ আলী খানৰ কণ্ঠত নমস্তে লণ্ডনৰ লণ্ডন ছবিৰ এটি গীত।

তুলে তোমার হাঁহি আর দেহিলহি আই গলে আকাশে আহি আৰু দেহিলহি আই গলে আকাশে আহি বজাই মায়া বিবাহী

0: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তোর কথা তো কি
1: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
0: তার মানে
1: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
0: কি হয়
1: হেৰ নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোৱা মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে

0: আমার ডেজার্ট আহি গল পিছে আমার চ্যাম্পিয়ন অহাই না এতিয়ালৈ
1: বিল ভরার আগতে তো আহিব নহয়
2: ওই সোয়ালিহত কি করি আছো
3: বিললৈ রই আছো
0: তোমার কার্ডখন দিয়া না
1: পিন দিয়া
4: RBI কয় যে আপনার পিন OTP CVV বা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড

শেখে অংশগ্রহণ করেছে। তেজপুরত মাধবদেব কলা নিকেতনের উদ্যোগত 20 দিনিয়া গ্রীষ্মকালীন শিশুনাট কর্মশালা শুভারম্ভ করা হয়। গ্রামাঞ্চলের নতুন প্রজন্মক নাট্যশিল্পর পারদর্শী করবলে এই প্রয়াস করা হয়েছে বলে উদ্যোক্তাসকলে জানিবলৈ দিছে। বিশিষ্ট নাট্যশিল্পীর অংশগ্রহণের জ্যেষ্ঠজনের নাটকের সংলাপে জীপাল হয়ে পড়ে ডেকারগাঁও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ। হ্যালো, উজনি অসমত আহোম সকলের আগমনের বহুকাল আগতেই তৈরীভূত রাজ্য গঠনের সম্পর্ক আমি বিভিন্ন ধরনের তথ্য লাভ করো। এনে তথ্যবর চুকাফা অহার বহুকাল পূর্বে বুড়িদিহিং উপত্যকাত এখন স্থরীভূত রাজ্যের অবস্থিতির সম্ভেদ দিয়ে। 1228 খ্রিস্টাব্দত মঙ্গমাওর স্থান রাজকুমার চুকাফাই এদল সহযোগীর সহিতে বুড়িদিহিং নদীর সুত ধরি ভটিয়ায় আহি ব্রহ্মপুত্র উপত্যকাত প্রবেশ করেছিল বলে তেজপুর সাহিত্য সভা ভবনত এক মননশীল বক্তৃতানুষ্ঠানত মন্তব্য করে বিশিষ্ট সাহিত্যিক বুরঞ্জীবী তথা যোরহাট জগন্নাথ বরুয়া মহাবিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টৰ ৰক্তিম ৰঞ্জন শইকীয়াই। উল্লেখ্য যে তেজপুর সাহিত্য সভার মাহেকীয়া বক্তৃতানুষ্ঠানের সংগতি রাখি দেওবারে অনুষ্ঠিত হয় উজনি হেরুয়া সভ্যতা ভূ পুরাতত্বর আধারত শীর্ষক ব্যতিক্রমী বিষয়ের বক্তৃতানুষ্ঠান। তেজপুর সাহিত্য সভার সভাপতি ধ্রুবজ্যোতি দাসর পৌরহিত্যত সম্পাদক পল্লব ভট্টাচার্যর আদরণী ভাষণের আরম্ভ হওয়া মনোজ্ঞ বক্তৃতানুষ্ঠানটিত নির্দিষ্ট বিষয়ের উপর বস্তুনিষ্ঠভাবে তথ্যসহ বিশ্লেষণাত্মক মন্তব্য আগবাই কয় চুকাফার আগমনের সময় বুড়িদিহিং উপত্যকাত মরাণ আর বরাহী জনগোষ্ঠীর লোকে বসবাস করেছিল। বুরঞ্জির পরা ধারণা করব পো যে তেতালে মরাণ আর বরাহী সকল রাজ্য গঠনের পর্যায়ে যাই নাছিল। সেই সময় বরাহী আর মরাণ সকলের প্রাথমিক জনজাতীয় পর্যায়তে আছিল। চুকাফার পূর্বেও অন্য এজন কোর সামলুং ফাই বুড়িদিহিং উপত্যকা আক্রমণ করে তার রজাজনক পরাস্ত করেছিল বলে মন্তব্য করে। সাউলুং 1827 সনত ফিলিপ ভান্ডারমেলনের নামের ফ্লেমিশ মানচিত্রকারজনে অঙ্কন করা মানচিত্রত বর্তমানের ব্রহ্মপুত্রক পুরনি নাম দিহিংয়ের চিহ্নিত করা হয়েছে। এটা পলসুয়া উপত্যকাত উচ্চমানের গ্রেনাইট মন্দিরের ধ্বংসাবশেষ প্রাগ আহোম উজনি অসমত এখন স্তরীভূত রাজ্যের উপস্থিতির গুরুত্বপূর্ণ প্রমাণ দাঙি ধরে। তীরাপত আবিষ্কৃত ধ্রুপদী হিন্দু ভাস্কর্যটোয়ে বুড়িদিহিং উপত্যকাত এখন স্তরীভূত রাজ্যের প্রকল্পটুক অধিক শক্তি প্রদান করে। যেটু জনসমষ্টিয়ে এই প্রত্নতাত্ত্বিক সমলবোৰৰ সৃষ্টি করেছিল দীর্ঘ দূরত্ব অতিক্রম করে গ্রেনাইট পথরে কঢ়িয়ায় আনি স্থাপত্য ভাস্কর্য তৈয়ার করার আর্থিক বা প্রযুক্তিগত ক্ষমতা আছিল। কপিলিপরিয়া কছারি রাজ্যের লগত সামিল হওয়ার পাছত দয়াং ধনশিরি উপত্যকার কছারি রাজ্যখনেও প্রাচীন প্রাগজ্যোতিষপুর কামরূপর সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ঐতিহ্যর অংশ হওয়ার প্রমাণ আছে। আহোমসকলে এই অঞ্চলত প্রথম 200 বছর প্রায় অকলশরীয়ভাবেই কটাইছিল। বহু পলমকৈ আহোমসকলে প্রাচীন প্রাগজ্যোতিষপুর কামরূপর পরম্পরার লগত চিনাকি হবলৈ সুবিধা পাইছিল, যার ফলত উজনি অসমৰ সাংস্কৃতিক মানসিকতা অবিরত প্রাগজ্যোতিষপুর কামরূপর পরম্পরা বহন করা নামনি অসমৰ মানসিকতাতকৈ পৃথক হয়ে পড়ছিল। উল্লেখ যে প্রায় 1.5 ঘণ্টা ধরে আগবরা মননশীল ভাষণের পিছত অনুষ্ঠানটিত উপস্থিত থাকা রাজ্যখনের এগারী জনপ্রিয় ইতিহাসবিদ চামগুড়ি মহাবিদ্যালয় অধ্যক্ষ ডক্টর ইন্দ্রজিৎ বেজবরুয়া, তেজপুর বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর নিরঞ্জন দাস, অবসরপ্রাপ্ত জিলা সত্র ন্যায়াধীশ সুঠাম দাস, উৎপল গোস্বামী নিজের মনত উদ্রেক হওয়া প্রশ্নের উত্তর বিচরাত প্রশ্নসমূহর উত্তর দিয়ে বক্তা ডক্টর রক্তিম রঞ্জন শইকীয়াই। এই অনুষ্ঠানতে পঙ্কজ বরুয়ায় আত ধরা বিশেষ অনুষ্ঠানটি তেজপুর সাহিত্য সভার উদ্যোগত জ্যোতিপ্রসাদ আগরওয়ালা আর বিষ্ণুপ্রসাদ রাভালৈ চিঠি লিখা প্রতিযোগিতাত তৃতীয় পুরস্কার প্রাপ্ত অনুরাগ কাশ্যপ ডেকাক পুরস্কার প্রদান করা হয়। আনহাতে তেজপুর বিদ্যৎ সমাজের উপস্থিতিত এই গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানটিতে শিক্ষক অঞ্জন বরার AI ধারণা শীর্ষক এখন গ্রন্থ উন্মোচন করে বিশিষ্ট শিক্ষাবিদ জনপ্রিয় বিজ্ঞান লেখক ডক্টর রমেশচন্দ্র গোস্বামীয়ে। উন্মোচনী ভাষণত ডক্টর গোস্বামীয়ে AIৰ প্রভাবর সময়ত আহ্বান বলে মন্তব্য করে এক আমি গ্রহণ করবই লাগিব বলে কই ইয়ার প্রভাবের মাজত থাকিও মানবীয় চেতনার পর আমি আতরি থাকিব নোৱাৰো বলে কয়। শ্রোতাসকলে ইমান পরে সংবাদভিত্তিক অনুষ্ঠান রেঙনি শুনিলে। অনুষ্ঠানটি যুগুতায় আগবড়ালে পুলক কুমার ডেকায়।